কাছে আর পার না সুজ, সগল পবন কে নায়িকা, এক শিন দর্শ দিখায়ে জি, সগল পবন কে নায়িকা, এক শিন দর্শ দিখায়ে জি, রহাউ